শ্রোতাবন্ধু, এই হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছন্তি ভক্তি গীতর কার্যক্রম বন্দনা, নন্দিতা ভঞ্জ। বন্দনার পরবর্তী শিল্পী গাইছন্তি বেণুধরঙ্ক রচনার।

0: তাহলে তো কমেন চাই আর বাখান লোলো দাগ রে যদি চালাওয়া কাতে কো জবে এক মানে তো পুঁঠি বার নিয়ম কো অনেন হাবেন লে তো টাটকা কো গুজু হয়
1: হয়
0: অনকা গে ওনা তো ডিউটি এনভায়রনমেন্টাল ইফেক্ট অনুসারে তে অনঙ্গা দে হুয়ু গে তো নুকু সুকরি লাগি হ দারে মূল করে আপে চৌগো চালকা বেনাও কাতে দাগ কো দহ কাতে লস কো জাগা লে খান তো বেশ ইনে খান তো মানে বুন মানচাও দহ দলা
1: আচ্ছা সিম কো হ পেরান কো গে
0: হ সিম কো লে রান কো সিম দ নোয়া সিতুং দ উনা দ বিপদ বাং কান তে কো আর বাকি ও কো না ব্রয়লার কো চাষে কো উনকু দ বিপদ মে ব্রয়লার চাষ তো নিতো তো মর্টালিটি ঢের চেদা নয় যে সিতুং তাপমাত্রা বাকো সাহাও দাঁড়া ব্রয়লার চাষি লাগে সিতুং দিন কাটি চলেন মানে ক্ষতিগ্রস্ত কানা চেদা মানে এনভায়রনমেন্টাল টেম্পারেচার বডি টেম্পারেচার পাখাপাখি সমান হয়ে খান উনকু তো অটোমেটিক্যালি মানে কাটি ইফেক্ট পড়া কান তে উনকু তো গুজুগ কান কো রুয়ে কোতে তো বাঙা না কেবল নয় সিতুং জ্বালা থেকে হয় আর দিশি সিম দো উনাক দো না ইফেক্ট বাঁচুগ নিতো দো বাকি নয় রাবাং দিন দো না দিশি সিম তো প্রবলেম ওনা মিটেন ডিজিজ মেনা আর টু বি রানী ক্ষেত ডিজিজ কো মেতাগ কানা ওনা নাম লোক খান দো মানে গুজুগ আকো টাটকা টাটকা খুব গান ইয়ে কো গুজুগ ওনা খাতির তো ওনা ভ্যাকসিন হলে এমা কো কানা আর টু বি ভ্যাকসিন আদো ওনা দো সেতা জহ দো বাঙ্কাতে ওনা সন্ধ্যা সময় এম হুয়ুগ কানা ধরা যে মিটেন জায়গা রে 50 60 টি সিম কো জটায় না মিটেন টোলা রে কিমা মিটেন সাহি রে আদো চালা কাতে আলে করে যে আলে টোলা রে নিন টি সিম মেনা কাট কো হাজু তে হন টাকা কো
1: এনখান ডিউটি দো এই জহ হ পড়া ইয়া বাং
0: সন্ধ্যা বেলা হ পড়া গে ডিউটি দো
1: কি কাতে নকো সিম মানহা সেতা মানহা বাকো সাব গদো
0: বাকো সাব গদো
1: এই জহ তো নিতো কো বলা না উন জহ তো ইনজেকশন
0: আর বাখান নকা উইকলি রে মিটে মিটে এলএসি করে তো চেক চিকে তালে আলে ডাক্তার আলে স্টাফ মানে উনকু তো উইকলি কো টাইমিং কা যে মঙ্গলবার হই এন কি বুধবার হই এন ইনলো তো সিম ভ্যাকসিন লে আমি আকারে ডাক্তার খানা টেন না আদো হড় কো সাপ কাতে ঝুলে করে কই দি কুয়া কিংবা নকা ইয়ে করে তো ট্রে করে কয় মাগুয়া কো কনা
1: যাহা লেখা থেকে ওনা সেন্টার তে ইদি লাগতি
0: ব্যাগ
1: রে সম্ভব কাতে কিংবা যাহানা ট্রেন
0: ঝুড়ি মুড়ি তেনা করে হ ইদি কাতে চালা দরকার না
1: হয় যেহেতু ডাক্তার কো হিজুক কানা আর ফ্রি তে কো এমো কানা ওড়ে মা ইদি গে লাগতি
0: লাগতি কানা হয়
1: তবে নিতো পালে আলাঙ্গা গাপাল মারাও দিশম হড় কো আঞ্জমেত গিয়া না আর কো আঞ্জম গিয়া এনখান আবিন দিশম হড় কো নুকু ডেঙ্গরি মেরং ভিড়ি সুকরি কো নুকুয়া জোগা যতন বাবদ তে আবিন চেদ লেখাবিন মেতা কোয়া
0: আলিং নয় যাহানা কো আঞ্জমেত বোনা নিতো যেতিকি না আবো সান্তাল সমাজ কো আঞ্জমে আ উঙ্কু ঠেনিন মেটে রিকোয়েস্ট ইন ধয় আ নয়া দা দয়া কাতেন মেটে নিয়ালতাবন বে যে আবো নিজে যদি আবো নিজেতে আবো যদি বন চিন্তা তিউগা কি আবো নিজেতে মানে মিটেন চেনিলিয়া যে নিজ আবো মানে সাবধানতা যদি বাবন অবলম্বনা তাহলে হাপেন দিন রে চেতিকে আবরিন ডাগরি মেরম প্রতি চের কমেতা
1: উনা বাবো দহ দাঁড়ায়
0: বাবো দহ দাঁড়ায় গচ্চা বা আকো কিমা হয় আদো রিকোয়েস্ট দ নোয়া তাহেন কেনা আবো নিজে নিজেতে সাবধানতা কাতে ডাঙ্গরি মেরম আবো বো যেমতি ভ্যাকসিন কো আবো টিকাকরণ কো আবো রুয়ে আসবেন খান আবো ডাক্তার ঠেন চালা তারপরে ডাক্তার সালা সহযোগ যোগাযোগ দহয়া তারপরে সরকার খন আড়িগান মানে চেতনতা সুবিধা আড়িগান নামক কান আড়িগান স্টেট গভর্নমেন্ট আবো মেনলি নয়া উড়িষ্যার হ মেরম চাষ টেন খন সিম চাষ টেন খন সুকরি চাষ ধারিজ হ স্পন্সর সবসিড পুরো ফুল সবসিড হয় এমক কান গে
1: আলো নড়ে স্যার মিটটা কথা নি কুলিব না নড়ে ফেজা হ না চাষ লাগি তো সুবিধা কো মেনা
0: আব মেরম হবিন দহ দাঁড়া কোয়া সুকরি হবিন দহ দাঁড়া কোয়া ডাঙ্গরি হম মানে গেই বিন দহ দাঁড়া কোয়া
1: আচ্ছা
0: অনকা যত মেনা কা সিস্টেম তে গেড়ে কো হবিন দহ দাঁড়া কোয়া সরকার তরফ কোন অনকা প্রোগ্রাম মেনা কা মানে সবসিড প্রোগ্রাম মেনা কা ধরা যো আবিন 10 টি মেরম বিন দহ কলাকে 10 টি মেরম না ধরা যো বাজেট হই না আমরা 2 লক্ষ টাকা
1: আচ্ছা
0: তাহলে আবিন দহ লক্ষ টাকা দ ছাড়বিন জামা 50% সাবসিডি না
1: আচ্ছা
0: আচ্ছা এন্ড ওনা অনুসারেতে আবো যদি ডাক্তার সলা যোগাযোগ বাবো দহ কা বাবো চালা কো তাহলে আবো নাক
1: বাবো বাড়াই দাঁড়ে
0: চেন ওনা কো কে সানাম হল আঞ্জম নিয়ে বই হাটন হনি নে হর তাইন কেনা সরকার ঠেন কোনা ওকা যাহা আবো সুযোগ মেনা ওনা হন নাম লাগিন আবো হবো রিকেম
1: রিকেম
0: সরকার হ বাড়াই মাঝে বাঙা পুরো আতু ধারি মানে আলিয়া প্রজেক্ট প্রোগ্রাম চালাও সেটা রক কানা মেনতে
1: আচ্ছা আচ্ছা হয় আড়ি না পার কথা যা হোক আড়ি নাপাই কথা বিন লাইকে ডাঙ্গরি মিহু মেরম আর নুকু সুকরি কো যোগা যতন বাবদতে আড়ি নাপাই কথা বিন লাই আঞ্জমাত বোনা ওনা হিসাবতে আলে আকাশবাণী বারিপাদা পাস্টা খোঁজা আড়ি আড়ি সারহাও মা তবে জোহার গে
0: জোহার গে
2: গাপাল মারাপে আঞ্জম কে সিম সুকরি বিড়ি কাড়া ডাঙ্গরি এমান কোয়া রোগ আজার বাবদতে নোয়া গাপাল মারাও রেদো সেলেড কিন তাহে কেনা জিলা প্রাণী চিকিৎসা কেন্দ্র রিন ভেটেনারি টেকনিশিয়ান চন্দ্রমোহন হাসদা তিকিন সাম মহেন্দ্রনাথ মুরমু তিকিন নিতো দ জিতেন মুরমু আর সাউতেন কোয়া সেরেঞ্জ আঞ্জম পে

এতবেলে যাই কার্যক্রম রিলে করে প্রচার করল বিবিধ ভারতী প্রসারণ সেবা কেন্দ্র দিল্লি আকাশবাণী বারিপদা স্টুডিও হোটেল সময় বর্তমান অপরাহ্ন 5টা বাজে 30 মিনিট। কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.9 মেগাহার্জ যোগে। শ্রোতাবন্ধু প্রচার করুছু।

বর্জ্যবস্তু মুক্ত অঞ্চল অভিযান, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতা হিঁ পবিত্রতা ও সভ্যতা। তেবে আসন্তু আম ঘর চারিপাখ সফা রাখিবা সহিত সর্বসাধারণ গমনাগমন, রাস্তাঘাট, কর্মক্ষেত্র, শিক্ষানুষ্ঠান ও অন্যান্য সর্বসাধারণ ব্যবহার করুথিবা স্থানকু পরিষ্কার রাখিবা, অলিয়া আবর্জনা এণেতেণে ন পকাই বর্জ্যবস্তু পরিচালনা ক্ষেত্রে পকাইবা, সর্বোপরি মুক্ত খোলা জায়গায় অলিয়া আবর্জনা পকাইবা বন্ধ করা উচিত। তাহলে যাই আমি ও সমস্ত জীবজন্তু সুস্থ নিরাময় জীবনযাপন করিপারিবা।

0: পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত যেঠে সবু রকম সুবিধা মিলুচি
1: কেঠে মিলুচি হেতে সুবিধা
2: জানিন কি হো বারিপদার অতি পরিচিত দোকান পড়া
3: ঠিকড়া হউচি মেসার্স বাবুলা লগরওয়ালা মেইন ট্রাফিক স্কয়ার তিনিকুনিয়া ছক বারিপদা
1: তালে জিবা না কি কহুছো
2: চলো

0: পানি পবন সব সমাধান করতে
1: মানে কথা ফিটেকি কহ
0: মানে সিনি আষা কোম্পানির ইলেকট্রিক ফ্যান উষার সিলাই মেসিন টুলু উষা কমেন্ট গ্রিপস হন্ডা কোম্পানির পম্প সেট জেট সমরসিবল মনোব্লক আন্ডা কোম্পানির জেনেটর পম্প সেট পাওয়ার উইডর ঘাস কটা যন্ত্র পেট্রোল ডিজেল কেরোসিন পম্প সেট রে 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত জেটে সবু রকম সুবিধা মিলুচি
1: কেটে মিলুচি হয়তে সুবিধা
0: জানিন কি হো বারিপদার অতি পরিচিত দোকান করা
2: ঠিকনা হচ্ছে মেসর্স বাবুলাল অগরওয়ালা মেইন ট্রাফিক স্কোয়ার তিনিকুনিয়া ছক বারিপদা
1: তাহলে যা নাকি কৌ
0: চালো

0: ঘেন হে অনঘ নঘ অনঘ অনঘ বলতে হল পাপ এ অঘ বলতে হল পাপ অনঘ বলে তাহলে নিষ্পাপ হে নিষ্পাপ যে সাধু ব্যক্তি মানে এই যে ছাদ মু আপনার আগে উপস্থাপন করা যাচ্ছি তাকে টিকা আপন মানে বিচার করতে রসিক জন রাগ বর আনন্দ উঘ ধন রসদায়ক রাঘব মাছ যেমিতে গভীর জলরে স্বচ্ছন্দরে বিচরণ করে এবং নির্ভয়ের বিচরণ করে এমনি ভগবান নাম তার যে নিমজ্জিত হয়েছে সেই গভীর নামরে যে নিমজ্জন হয়ে যাই সে তার আর সংসার নির্ভয় ভয়ভ্রান্তি না অখিল জনকর অঘ ছাগ বিনাশন কু বাঘ অঘ নাশন অঘ ছাগ বলতে পাপ রূপক ছেড়িকি বিনাশ করা এ ভগবানকর নামবৃত হল বাঘ তেমন মহা অজ্ঞান সংঘ নন কম্পনে নাঘ ভজি দুঃখ সাগর অজ্ঞান মানক ইয়ে কেমতে ভগবানকর নামমৃত মাঘ মাসের যেমতে অত্যধিক জাড হেতু সর্বাঙ্গ শরীর কম্পমান হুয়ে এ ভগবানকর নামমৃত কু শ্রবণ কলে অজ্ঞান মানকর সর্বাঙ্গ শরীর পুলকিত হয়ে তেমন হয়েছি কম
1: সেই কৃষ্ণ কথা
0: সেই কৃষ্ণ কথা চরিত কহ এ মধুমঙ্গল সুবল সুদামা ইয়ে আজ্ঞা বসি যাই
1: কৃষ্ণ
0: বসি যাই পড়া সেইটাই এই বৃন্দাবনের সবুঠার
1: সুন্দরী কথাবার্তা
0: সেইটাই জনে সখা কৌছন্তি।